শুনন্তু কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র 1942 এ লভ স্টোরি। কণ্ঠশিল্পী কুমার সানু, গীত রচনা করেছেন জাভেদ আখতার, সঙ্গীত আর ডি বর্মন।

শ্রোতাবন্ধু, সুমন কল্যাণপুরঙ্ক সঙ্গীতের উৎকৃষ্ট অবদান পাই 2023 মসিহারে তাঙ্কু ভারত সরকারঙ্ক দ্বারা দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা যাইতলা। এহা ব্যতীত 2009 মসিহারে তাঙ্কু মহারাষ্ট্র সরকারঙ্ক দ্বারা লতা মঙ্গেশকর পুরস্কার এবং শ্রেষ্ঠ শাস্ত্রীয় গীত পাই তিনিথর সুর শ্রৃঙ্গার সংসদ পুরস্কার মধ্যে মিলিছে। সুমন কল্যাণপুরক গীতরে এক অলগা প্রকারের মাধুর্য থিলা এবং সে তাঙ্কর নম্র স্বভাব এবং সরল ব্যক্তিত্ব পাই সর্বদা স্মরণীয়। শ্রোতাবন্ধু, কলাকার জন্ম নিয়ন্তি এবং দিনে এ সংসারর বিদায় মধ্যে নিয়ন্তি, কিন্তু তাঙ্কর কলা ভবিষ্যৎ পিঢ়ি পাই ছাড়ি যাআন্তি। সুমন কল্যাণপুরক কণ্ঠস্বরে থিবা গীতগুড়িক মাধ্যমে সে ভবিষ্যতরে মধ্যে চিরস্মরণীয় রহিবে। এ কথা সহিত কার্যক্রমের শেষ গীত শুনন্তু নসিব কথা চিত্রর কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণপুরর সাথী, গীতরচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

সুধীবর্গে, এই সময় সিন্ধু দেশর রাজা জয়দ্রথ মৃগয়া নিমন্তে রথ আরোহণ করি অস্কন্দ বনরে আজ্ঞা প্রবেশ হলে। সিন্ধু।

ঝপট ঝপট হো দেখিলে যে পুরোহিত ধন্য ধন্য কহিলে ভীমসেনু দ্রৌপদী কু জয়দ্রথ নেই যাচ্ছি যদি পারু তা কবলরু উদ্ধার কর। ইহা শুনি ভীম রাগরে জর্জরিত হইকি শুনু শুনু বেনি নেত্রু রক্ত পড়ে থপি হয়।

0: শ্রোতা বন্ধু, আম দেশকু সুস্থ সুন্দর রাখিবাকু হেলে আমকু সম্মিলিত উদ্যম করিবাকু হব। বৃক্ষরোপণ সহ পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবাকু হব। সম্প্রতি জলবায়ু পরিবর্তন যোগু উভয় মানব ও উদ্ভিদ জগত উপরে এহার কুপ্রভাব পড়ুছি। এবেঠু পরিবেশর সুরক্ষা নহেলে আগামী দিনরে এহা ভয়ঙ্কর রূপ নেব। তেণু এই গুরুদায়িত্ব এবের যুবপিঢ়ীঙ্ক উপরে। সেমানে সজাগ হেবে, পরিবেশর গুরুত্বকু বুঝিবে এবং এহার সুরক্ষা পাইঁ অন্টা ভিড়িবে। এই পরিপ্রেক্ষীরে আজ রয়েছে আলোচনা, পরিবেশ সুরক্ষা দিগরে যুবপিঢ়ীঙ্ক দায়িত্ব বোধ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী সুচরিতা মহান্তি।
1: পরিবেশ সুরক্ষা উপরে যুবপিঢ়ীঙ্কর দায়িত্ববোধ অনেক রয়েছে। সেথে কেবল যুবপিঢ়ীঙ্কর নুহে, আম সমস্তঙ্কর সে দায়িত্ববোধ রহিবা দরকার। দিনকু দিন পল্লীরু সহর যায় পরিবেশ প্রদূষিত হবার লাগিছি। এবে চিন্তার বিষয় যে প্রদূষণ নামক সংকটরু প্রাণী জগৎ কিপরি নিজকু সুরক্ষিত রাখিপার বা উদ্ধার পাইব। তেণু জল স্থল বায়ুমণ্ডলকু আমি শুদ্ধ রাখা আবশ্যক। সেথিপাই আম সমস্তঙ্কর মুখ্য উদ্দেশ্য রহিব, প্রত্যেক লোক গোটিয়ে লেখে গছ লগাইবা। বর্ষ তমাম আমি কিছু না কিছু দিবস পালন করে থাকি, কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা, সচেতন হওয়া এবং সচেতনতা আনিবা সমগ্র বিশ্ব পাই এক বিশেষ গুরুত্বপূর্ণ দিবস। এথিরে যেতে যুবপিঢ়ী অছন্তি, যদি আমি তাঙ্কু দায়িত্ব দেবা বা তাঙ্কু সবুথিরে আমি সামিল করিবা, তাহলে যুবপিঢ়ী হি বিশ্বকু সুরক্ষিত রাখিপারিবে এবং পরিবেশ সুরক্ষিত রহিপারিব। পৃথিবী গোটে অমূল্য সম্পদর গন্তাঘর, তার প্রাকৃতিক সুন্দরতাকু আহুরি সুন্দর করিবা মানিষ মানকর ধর্ম। কিন্তু আম্ভে মানে যেউভলি ভাবে অমানবীয় কৃতঘ্ন কার্য করি চালিছু, যাহা ফলরে আমি ধ্বংসমুখকু টানি হয়ে যাউছু, এথিরু কিভলি ভাবরে ক্ষান্ত রহি সমস্ত জীবজগতর মঙ্গল সাধন হইপারিব, সেথিপাই এবে

0: हेलो हेलो
1: हेलो
0: डायल नंबर कृषि संसार के आपन को स्वागत के कहू थी आज्ञा आउ केंदा होसन आज्ञा आउ गाँव आड़ हाल चाल सब ठीक तो आउ चाष बाड़ी केंदा केंदा सकला बुटला जे कर सारे न দেখুন টিকে আমি ধুকা গড্ডি সমিয়া আসি গলান এদের খরা পলে যাবা দেখুন দেখুন নাই কে আউ ঘরে কেন্দা কেন্দা অছনে সমস্তে আমি সমস্তে ভালো ছ আজ্ঞা আজ্ঞা হ্যাঁ আমি আগুরু কার্যক্রম আরম্ভরে বি সমস্ত শ্রোতা মানুষ আমি শুভেচ্ছা জনাই সারিছু আউ আপনার বি আন্তর্জাতিক পিতামাতা দিবসর শুভেচ্ছা আউ বিশ্ব দুগ্ধ দিবসর শুভেচ্ছা আজ্ঞা আউ আউ কানা কোন আইয়া আউ ইতর কন্দা ধান চাষ ভাল হইছে তো
1: হ্যাঁ ভাল হইছে
0: ঠিকঠাক উতিরবা না কে কেতে চাষ করছ না কেতে চাষ করছ সত্য কে হ্যাঁ আউ পনি পরিবা চাষ কানা কানা করছন আইয়া পনি পরিবা চাষ কানা কানা করছন কুন্দরু কুন্দরু কেতে জগেছন আপনার আড়ে বজার কিনা আজ্ঞা আজ্ঞা আজ্ঞা আমি আমার সঙ্গে জুড়ি হইতে আপনার বহুত বহুত ধন্যবাদ আমি দুই নম্বর কলর সঙ্গে ফির কথা হওয়া বেশি শ্রোতা মানুষ যদি আমার সঙ্গে জুড়ি হবি সেগুলো আমি টিকি চেষ্টা করবো আজ্ঞা বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা হ্যালো ডায়াল নম্বর কৃষি সংসার কে আপনার স্বাগত কে কহুলে আজ্ঞা জোহার আজ্ঞা কে কহুলে আজ্ঞা
2: মুই সোল কুমার সাহু কহুলি গ্রাম পোস্ট বন্ডি ভয়া বিজেপুর জেলা বরগড় আজ্ঞা
0: হ্যাঁ আর ভাল আছেন আজ্ঞা
2: মু তো বড়িয়া আছে একদম বড়িয়া আছে আপন মানে কেন আছেন আজ্ঞা
0: আমি বই বড়িয়া আছো আজ্ঞা
2: ধন্যবাদ আজ্ঞা
0: হ্যাঁ আর কান করছেন আজ্ঞা আপন
2: চাষ কাম তো করছেন আজ্ঞা চাষি লো চাষ কাম করমা
0: হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ রেডিও শুনবার তো কাম আজ্ঞা যে আমার কৃষি সংসার হচ্ছে মেন প্রোগ্রাম আমার
0: আমারই প্রোগ্রামটা ভাল লাগুছে আজ্ঞা
2: বহুত বঢ়িয়া লাগুছে আজ্ঞা খালি গুটে কথাটে কমি আজ্ঞা আমার যে মোর আগরু যে কলর কথা তার গীতর আগরু যে কলরটে কথা লাগিছিল আজ্ঞা
0: আজ্ঞা
2: যে মাসক থতে যে বিষয়বস্তু টে রকিকি গোটে বিশেষজ্ঞ ডাকিকি গোটে টপিক টে রকিকি মাসক লাস্ট কে হো কিংবা ফার্স্ট কে হো পয়লা সপ্তাহ কে হো
0: আজ্ঞা
2: গোটে বিষয়বস্তু রকিকি শ্রোতা মানক সাই যে আজ্ঞা বিশেষজ্ঞ ডাকিকি কথা তা মানে চাষী মানে আমি ভাই মানে সব উপকৃত আজ্ঞা
0: আজ্ঞা আপনার মতামত কে আপনার সুচিন্তিত মতামত কে আমি

রাতে ঝুমরার সুরে ভরমি দেলি তোর না কলা রাতে পাশর ঘরে শুইথিলা শুনি দেলা মোর মা গলা রাতে আজি রামর ঘরে কথা পড়িথিলা সজনীরে তোতে পরে দেখি যাবে তোমার গাঁ আহা মোর সপন সুন্দরী চন্দর উদিয়া ফুল ঝরি আহা মোর সপন সুন্দরী রে কেন লগ্নে দুহে দুহি কু হে মা জুরা জুরি কাজুরা জুরি জুরা জুরি জুরা জুরি জুরা জুরি জুরা জুরি।

শ্রোতা বন্ধু মানে আজর লাগে এতকি এজ আপনার সঙ্গে মুই উপস্থাপনার লি লোকনাথ নাগ ফির আরে সমারকে ফির ভেট পড়মা সুখর দুঃখর হেমা আউ গীত শুনমা সেতকি বেলজাক রহুচু জুহার।

দৈনিক বজার পরিস্থিতি প্রথমে শুনন্তু পাইকারি মূল্য সম্পর্কে। সম্বলপুর বজারে মোটা চাউল কুইন্টাল প্রতি 3000 টাকার 3600 টাকা থাকলে সরু চাউল 4000 800 টাকার 5500 টাকা, চীনাবাদাম 8500 টাকার 9500 টাকা, সোরিষ 10000 টাকার 11000 টাকা মধ্যে, সোরিষ তেল 16533 টাকার 20999 টাকা, গুড় 4000 টাকার 4900 টাকা, আলু 800 টাকার 1060 টাকা মধ্যে রয়েছে।

ময়লা কটা বোলতল, ভেড়েন ব্লক, জেলা বরগড়। রোহিণী, সবিতা, প্রীতি, শ্রাবণী, ত্রিবেণী, রুদ্রাণী, রবীন্দ্রনাথ, ওঙ্কারনাথ, কেদারনাথ, জগদীশ, হেমন্ত, সুমন্ত, শ্রীকান্ত এবং মেহের পরিবারবর্গ, আপনমানক অনুরোধে কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র ক্রিমিনাল কণ্ঠদান করেছেন পামেলা জেন, গীতিকার নিজাম, সঙ্গীত দীপক কুমার।